0: ᱡᱮᱡᱤᱝ ᱪᱚᱯᱥᱚᱢ ᱡᱮ ᱥᱚᱪᱚ ᱪᱚᱭ ᱫᱚᱜᱩᱪ ᱪᱷᱮᱱᱟ ᱱᱟᱱᱪᱩ ᱨᱚᱱᱤ ᱱᱤᱡᱟᱥᱤᱝ ᱜᱤᱛᱮᱱ ᱞᱟ ᱥᱮᱢᱠᱚ ᱥᱮᱵᱟᱨ ᱱᱟᱱᱤ ᱠᱚᱢᱥᱤᱝ ᱭᱩ ᱡᱚᱱ ᱠᱮ ᱡᱚᱱ ᱞᱟ ᱞᱤᱜᱤ ᱥᱤ ᱟᱹᱱᱭᱚ
1: ᱢᱮᱞᱩ ᱫᱚ ᱪᱷᱟᱣᱤ ᱡᱩᱱᱤ ᱛᱮ ᱢᱟᱭᱤ ᱯᱟᱨ ᱥᱮᱱ ᱱᱟ ᱞᱟ ᱯᱟᱱᱤ ᱨᱟᱱᱤ ᱡᱮ ᱥᱮᱱᱟ ᱠᱩᱞᱟ ᱱᱤᱡᱮ ᱡᱤᱝᱠᱚ ᱥᱚᱱ ᱭᱩ ᱱᱟ ᱱᱟᱱᱪᱤ xie zuo jian zong dang dian dang de xiang ni xi jiang de ngo mi zhong nang de la nan yu xi e ni
0: ta ta qie rong ge tu la wo jia dong gu li qi wei nan wan dong na len ji ku si me yong ni rong ge rong la xie bi ke lem de la zhong zam se dong zam ling chue den zan zu ji bei wei xin ju nie ge ge no zamlin mari yong cha zhongbo che chanyo ma jie chi chi ni ma jik la semkang ge jin che gangi che xin yue che ke yue
1: de ne zhangbo da angi zang xie ga la yin de qing gan ma chi tu ni mei ban zhi du jia yin bi ma mang bu ne dang yin ngan qu san ber xian la yue bi ku bu da dong he chu gu de da ri ke zui xin a qiu mi dong na qian ni yun jie yi dang zhu jie ri sang si
0: wen zhong ge mong bu xi la du la song ju mei ba de du rui dong sui xin jie me dang wa ga la yin de kor de mei bi do chi mong bu xi zhong ge zhong la ga wei lian ba yin ding rep jie sheng kang ri bi lu bun fu ro e di sheng kang de tong la chen yi da de xi ya yue de sheng kang de tong jian jie du nam yin yong le la zhen xi nie kuo jie men nam zi wei zhong ge yue dāng dā dāng yī lēk bār dōp tōm nā, jī tēng tēr gāng ā jīng jī xiawā yīng xīng mē jī sōng yu.
1: Wēn jiāng, lī gī nē xiu jī cō wī zhū zhū rī tāng jī zhī jī. Rāng gā zī wī zāng mā bō chū tāng, pā mā bīng jī, gā nī lō gā nāng dā, rēn jī bā tā rēn dō xī nā. Yā rū gā jīng bā tā bī sēn dā, jī dār xiā ā.
0: Sēng kā rī bī lō bīng ē tā lī yīng dā dār sōng yu dī. Rōnyi chī kāduk tīngkī shēkēndi, shī yu kūyū sōjī shēngdi dā māyī bārā, rōnyi kīkbō yīn. Gāngzā sō yīn yōng, rōnglā cāngbī cōmī shētabhī, dēm jū yu yu jī sōng yu.
1: Rī dī, māyī mā cī shēdāng, jē rāng lī mē bā gā lā yī. Ngān chī yīn jī tūng nā lāng jī bī, ū chū shī jū dē yā nī. Rang ge rang na, yin ge da xiang bi, lin ge xiong da.
0: De wo mei sheng qiu xi ba ne, zao wa ni du ju mei ba dan zha gan ni yin de. Zhou nong dong ri qi ji long ni, rong ge rong la sheng qiu zhe ji de yin la. Ji tian de, sheng kang jie pam ka pu bi, pam ka yin yi ji ni zhong mei.
1: De na gari yi qi dang, gari xiu nang, gari xiu nang su de da cang ma, zong ji bang de su dang.
0: Rang ki rang la ning jie dong xia ca yue na, ngan zui yin ni, ngan zui ning du du bi zama bu chu dong, pa ma bun qi, gan yin lo gar su xia ca dong xiam jie xiong tu.
1: Rang ki rang la ngan ji ren za re nang dang, qi ji bu chu cu la nang wei, ngan ji de yin du, rang ki rang la xiu yue ma ri, gari yin a xie, sōng nā rō.
0: Ndor nā,
1: dù tè rì nì sōng, cō wā jì dà jì zìng qì yāng, rāng sì rāng lā wāng wì, sèn lā guò chà jì nì, rāng kì rāng lā nìng jì dàng, rāng kì rāng nì xiāng jì xiong gòn zù rō. Sèn kāng chù tì nà dò nà nòng dì, sèn kāng chù tì jì zà wà xì bì, dē tāng gā rāng nī tāng, dē tāng gā xie cū zhīng gā.
2: Zhū bā nā bā cō, xiā nā dē rīng gī sē jī zhū rī nīng qīng jī nōng dūn kā nī bā, gā jū tāng lī xī sī nā yō bā xio, gā jū tāng lī nā pīng chū sāng lō bā rī xī gā, dū ngā rāng gī dī bī xī gī lō yī jī gī qī nā bā xī rī. 各州当人机不能留下一顺压力上学堂影片拉上电把它切断堂让那么配送错比写压居住写音乐下了新州林记了应该一定比各州当人也拖住比新南月把学
3: 老师当天别提供老天界我杀这些人
4: 从去参加了准备提供人界马上月里
3: 他去年天界当解决出来咋不死不出来了
4: 他是要我顶着去跑的
3: 天界说路上走不南边学了呀别家来脱水难了
4: 那么些插着前面没救了脱水难了咚
3: 就算他最后按照那样插入了解决用为这是面对学院单了
4: 按照梁山给部队加到居民街那么样插入了用为学什么理会
3: 是理会
4: 这样理会差不多啊
3: 我的我爹天天里呀，老是给面子去批，我觉得当年去超过什么就跟你理亏理亏是可是的。
4: 说到了广播圈的嘛中，
3: 来，
4: 俺让恁们有票改改，对面人不就做了大爷搞不有一张，没同来的，各家些来的，赶个对面拿了小猪个样。
3: 啊嘞，他去就天天一不。
4: 好了，我这边说到了，既然对面人不就做谁了，你不有呗？
3: 我这俺是到泉州德哥这印度呢，
4: 泉州德哥这是既然小哥了呗。
3: 啊这，泉州德哥，
4: 记住了呗。
3: 德哥，好
4: 多嘞。
3: 给
4: 我了呗
3: 德哥
4: 没了呗
3: 没了呢
4: 没了没了没了他怎么说了呢
3: 当我那一那帮俺说能没唱吗如如姐姐不要给爹妈爹爹爹我那脑子不是我要的了
4: 是是是他不给听他们脑子姐姐姐那个生就当心中的亲戚爹当给写着他把都爹妈那边那座得救一对忙着给大家挑下切入写着亲友的
3: 是是是是他现在年不给年轻人爹妞有别爹妈卡这个名马写既然给提绝佳作为路线的这个单啊
4: 我写的东西了
3: 哦
4: 啊你拉死拉死拉到我们了他这里的
3: 努不出手就别那么他
4: 咚咚咚咚叮当当当咚咚咚咚咚咚咚咚叮当当当当当当当咚咚咚咚咚咚叮当当当当当当咚咚咚咚
3: 那听个音吧明白
4: 康贝那的普通不多
3: 没事你也看那里绝着作为路线多用心不多
4: 啊哦对对对那是那是